0: কুন্ডা ইন পশ্চিম মেদিনীপুর। আ ট্রাইপার্টাইট মুভ বিটুইন দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেট ফর দ্য ফোর এয়ারপোর্টস আর এক্সপেক্টেড টু বি সাইন্ড আন্ডার দি উড়ান স্কিম। দ্য সাইনিং সেরিমনি ইজ শিডিউলড এট নবান্ন সভাঘর অন 23rd সেপ্টেম্বর ইন দ্য প্রেজেন্স অফ ইউনিয়ন সিভিল এভিয়েশন মিনিস্টার কে আর নাইডু অ্যান্ড চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী। দ্য স্টেট গভর্নমেন্ট উইল প্রোভাইড ল্যান্ড অ্যান্ড ডেভেলপ বেসিক ইনফ্রাস্ট্রাকচার ইনক্লুডিং ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার। দ্য এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া উইল ওভারসি এয়ারপোর্ট ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ফ্লাইট অপারেশনস। সন্দীপন দাশগুপ্ত, আকাশবাণী নিউজ।
1: The opening